0: क्लास तुम कफाफी
1: इति रेसका ना सिफुक्तान 15 सिफुक्तान दिया औका जतन रो बंजावटा औका छु तेनरीन फदिना सुल्तेना नेनी फुतनी वा आर्या तेना तुपना रेकतेने फुतनी मिला सुल्तेना तेना मा सुल्तेना न्युलेने फुतनेने आर मिला अतोसिका वे पतार्क तेना मातार्क लिखिन वोका न्युल्ला येने फुतनेने aoka tsy anao ny fanao ny teo aloha ianareo efa olana nitranga teo aloha io a dia indro mbola ho averinareo ihany a zany hoe tsisy mihitsy zany le fanavaozana tsisy le fanovana raha zany zavatra zany no mbola ataonareo mampalahelo a mampalahelo satria tsy misy mijely tsony ny olana eny fotony eny fa zary atao ahotendrena indray le sefokotany nefany a isan'ny tolomantsika isan'ny tolomany olona ary isan'ny joroan'ny olona ny fandefasana n'zany fifidianana sefokotany zany azadinotsika fa izany sefokotany zany de manana andraikitra goavana sy lehibe eto amin'ny tany sy firenena ka aoka tsy ho ataontsika mikajikajy politika satria izany sefokotany zany a no mampiditra ny olona ao anatin'le sympifidianana izany sefokotany zany no mikirakira tanteraka anio lisympifidianana io mizala tanteraka andreny ataontsika hoe carte d'électeur reny zay asorony tao afaka zay ampidiriny ao na tsy ao ary tafiditra ka aoka tsy ho ataontsika mikajikajy politika izany sefokotany zany azadino ihany ko fa manana andraikitra lehibe sy goavana izany sefokotany zany eo amin'ny fampandrosoanany fotony io
0: saotra tomboko lahy saotra tomboko vavy
2: ahoana zany raha ady andanaa tsisy hevitsy nanafa laiko any izy sarytsatsantsy be a de tazomo amin'ny fanafodina fa tsy